0: সেই কর্ম জমি ফিরে সেই কালে পাহে সেই কোন মায়া মে চিনতে নানক সব কুছ পক্ষে আতে রাম নাম সংখ্যা নির্ভাগি আত্মে পার ব্রহ্ম রহন্তে তিনকো মিলিও প্রভু বিনাশ পার ব্রহ্ম তুমা কারণ নানক কে জন সদা তন তন কেই কোট আকাশ ব্রহ্মাণ্ড কেই জগত তিনো বিস্তার সদা সদাই কে কঙ্কার
1: রপ্তে হোয়ে ব্রহ্মায় সমাদ
0: আপে আপ নানক প্রসোয়ে তিনো অতাতম প্রকাশ সদা নিহারো এক নিত্রে
1: আমার
0: ভয় সসদি জীবে আত্মস্ত।